শ্রোতা বন্ধু, খরা দিনে কালবৈশাখী সহিত বজ্রপাত হেবার সম্ভাবনা রয়েছে। প্রতিবর্ষ বজ্রপাত হেতু আমাদেশে শহ শহ লোকঙ্কর মৃত্যু হচ্ছে। এই প্রাকৃতিক দুর্বিপাকরু রক্ষা পাইবা কেতোটি কথা প্রতি ধ্যান দেবা দরকার। বজ্রপাতরু ঘরকু রক্ষা করিবা প্রতিরোধক কন্ডাক্টর লগান্তু। ঘড়ঘড়ি শব্দ শুণিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোণসি পক্কা ঘর ভিতরকু চালি যান্তু। মোটা চাদর ছাত থিবা গাড়ি যথা কার বস যান মধ্য নিরাপদ অটে। ঘর ভিতরে থিলা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি করি রুহন্তু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জাগা দেখি জাকি জুকি হই রহি যান্তু। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করি দিয়ন্তু। নিজে যথা সাধ্য কম উচ্চতারে রুহন্তু। মুন্ডবাল ঠিয়া ঠিয়া হয়ে গলে কিংবা পাখ পথর আদিরু প্রতিফলিত শব্দ কানকু শুভিলে সে স্থান ছাড়ি চালি যান্তু। যদি গাড়ি চড়াউ থান্তি তাকু আস্তে চড়ান্তু। গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু। পোখরী অথবা জলাশয় নিকটরে রুহন্তু নাহিঁ। যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি যথাশীঘ্র বাহারি আসন্তু। বজ্রপাতর সম্ভাবনা দেখা দেলে গৃহপালিত পশুমানঙ্কু বাহারে ন ছাড়ি ঘর ভিতরে রখন্তু। বিদ্যুৎ চালিত উপকরণ এবং তারযুক্ত টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহার করন্তু নাহিঁ। খোলা ঘর বা তম্বু তলে আশ্রয় এ সময় নিরাপদ নুহ। গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহিঁ। ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহিঁ। হাতরে মাছ ধরা বনিশি লুহা বেণ্ট ছত্তা বা লুহা ছড় ধরন্তু নাহিঁ। কোণসি ধাতু তিয়ারি জিনিসকু ছুঁন্তু নাহিঁ। লুহা খম্ব লুহা ছড় এবং লুগা শুখাইবা তার ঠারু দূরে রুহন্তু। সাইকেল চড়ান্তু নাহিঁ কিংবা খোলা গাড়িরে বুলন্তু নাহিঁ। গৃহপালিত পশুমানকু কোণসি ধাতুযুক্ত পদার্থরে বাঁধি রখন্তু নাহিঁ। বজ্রপাত হেউথিবা সময়রে আপন যদি ঘর বাহারে থিবে এবং নিজকু অসুরক্ষিত মনুথিবে যথাশীঘ্র নই পড়ি আঁঠু বঙ্কা করি ছাতি তলকু করি বসি পড়ন্তু। কেবে হেলে মধ্য ভূমিরে চিত হই শুয়ন্তু নাহিঁ।

তোমর বাহাল আমর বাহাল পায়ে যায় গুটে নটাল সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির

ঘর, হায় হায় হায় হায়, কার সে পরানে তোমর ঘরে সোনা গুড়ি, কারি পরানে আমর ঘর।

0: ঠিক আছে, লাগবা যে আপন তো জানছন আপন আমার পূর্ণা শ্রোতান। হুম আমার তো কার্যক্রম পরিসর ভি আমি বড়াই দেলু ন আজ্ঞা। আগ খালি আপন সপ্তাহক দুই দিন কথা লাগুতলা, কিন্তু ইহাদে তো দেখুন আমি সপ্তাহক তিন দিন আমার ই চলচ্চিত্র গীত নেই আউছু। হিন্দি হিন্দি গীত দুই দিন, ওড়িয়া গীত দিনে, তারপরে ধন্যবাদ আজ্ঞা। আপনার এই সুন্দর ভাল পাইবার আমার প্রতি এটা জারি থাউ। আর কথা হেমা, আজ তো বড়িয়া গীতটে বাছিছন। ঠিক আছে আজ্ঞা, আমি সমস্তে ভাই ভৌণী সবু মিশিকি এই সুন্দর গীতটা আসুন শুনমা, ফের ফোন কলে কথা হেমা আজ্ঞা। ঠিক আছে, সমস্তে মিশিকি আসুন এই সুন্দর গীতটা শুনমা আজ্ঞা।
1: নমস্কার
0: নমস্কার।

0: ঠিক আছে আজ্ঞা, সমস্তে শুনুছন, সমস্তঙ্কু বহুত থর ডেডিকেশন মিললান, ফের বি আপনক তরফ থু আউ থরে ডেডিকেট করে দউছে। আর আপন যেহেতু শেষ কলনান, ফের কথা লাগমা, কাল তো কথা লাগবার আছে, তো আজ আপনকর আই গীতটা শুনমা আজ্ঞা সমস্তে মিশিকরি।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার আজ্ঞা।

সিনেমা কাগজ ফুলর ই গীতকে গাইছন সুশ্রী সঙ্গীতা, গীতকে লেখিছন নিজাম, আর সঙ্গীত নির্দেশনা মুসির।

শ্রোতা বন্ধু, গোটে সিনেমার ক্রমথি আজি শুনুছন দিল আপনা ওর প্রীত পরাই সিনেমার গীত। ইহাদে শুনমা মহম্মদ রফিঙ্কু। গীত রচনা করেছেন শৈলেন্দ্র ও সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

শ্রোতাবন্ধু, গোটে হিন্দি সিনেমাক্রান্তি আজ শুনুছন দি লাপনা ওর প্রিয় পরাই সিনেমার ইগিত। শেষে শুনমা ইগিতটা গাইছন লতা মঙ্গেশকর।

জানিছন শ্রোতাবন্ধু, সুমনজী যেতবে সঙ্গীত জগতে পাহা থাপিলে সেতবে লতা মঙ্গেশকর আশা ভোসলে বাগির বনে প্রতিষ্ঠিত গায়িকা মানকর রাজ চলুলা। তথাপি সুমন নিজ স্বরর কোমলতা, শুদ্ধ উচ্চারণ আউ ভাবপূর্ণ গায়ন শৈলী লাগি নিজর স্বতন্ত্র পরিচয়টি বনেই পারিথিলে। সুমনজীঙ্কু লতাজীঙ্ক সাঙ্গে তুলনা ভি করা যায়সি, তাঙ্কর ভিতরে বনে সমানতা থিলা। লোকে ঘাই ঘাই জানি নাই পারন কাহার গীত সেমানে শুনুচন। হেলে আমে শুনমা ইয়াদে পালকি সিনেমার এই গীতটা মোহাম্মদ রফি সাঙ্গে সুমনজী গাইছন, গীত রচনা করিছন শকিল বদায়ুনি, সঙ্গীতকার নওশাদ।

சுமத் கன்லேர்பூர், மொஹம்மது ரஃபி, மன்னா டே, முகேஷ், தலத் மெஹமூத் ஆர் ஹேமந்த் குமார் பாகி বড় বড় গায়ক মানকৰ সঙ্গে ভি গীত গাইছন। লতা মঙ্গেশকর, আশা ভোসলে আর মুবারক বেগম বাগির বড় বড় গায়িকা মানকৰ সঙ্গে ভি সে যুগল গীত গাইছন। হিন্দি, মরাঠি, বংলা, গুজরাটি, উড়িয়া আর ভি বনে গীত সে সঙ্গীত জগৎকে ভেটি দিয়েছন। ইয়াছেন শুনমা মুনিম জি সিনেমার এই গীতটা। গীত রচনা করেছেন হসরত জয়পুরী, সঙ্গীত সজাইছেন এস টি বর্মন।

सिलसिला हिन्दी सिनेमार भित्र कार्यक्रम खुला झर्का आकाशवाणी सम्बलपुर समय दिन 12 শুণন্তু আমার পরবর্তী কার্যক্রম আপনার চিঠি পাইছু উপস্থাপনা কৈবর্ত সাহু এবং অভিষেক মিশ্র।

শ্রোতাবন্ধু, রাতে কেবল দিনর অবসান নুহে, এহা অনেক ভাবনা, স্বপ্ন ও স্মৃতির সমাহার। রাতির নীরবতা কেবে মনকু আন্দোলিত করে, কেবে আশার আলোক দেখায়। রাতি কেবল অন্ধকারর পরিচয় নুহে, এহা মানুষের ভাবনা, প্রেম, স্বপ্ন, সম্ভাবনা, নূয়া সকালর যোজনার এক অনন্য অধ্যায়। আকাশে কোটি কোটি তারা, চন্দ্রর শীতল আলোক, দিনর হট্টগোল পরর নিস্তব্ধতা মনকু শান্তি প্রদান করে। কবি, চিত্রকর, সৃজনশীল ব্যক্তি পাই রাতিঠু বলি আউ উপযুক্ত সময় হি নাই। এথর শুনন্তু স্মগলার কথাচিত্ররু এই গীতটি। গীত রচনা করিছন্তি নবাব আরচু, সঙ্গীত সাজিছন্তি বপ্পি লাহিড়ী, কণ্ঠ দেইছন্তি কুমার সানু।

শ্রোতা বন্ধু, দিন দেখায় দুনিয়া, রাতি দেখায় আত্মা, তারা নথিলে আকাশ শূন্য, স্বপ্ন নথিলে জীবন শূন্য, নিদ নথিলে স্বপ্ন নাহিত, রাতি নথিলে নিদ্রার গভীরতা কাই, স্বপ্নর আগমন পাই। তেণু রাতি শেষ নুহে, এক নূয়া সকালের প্রতিশ্রুতি, ক্লান্ত মনর বিশ্রাম সময়। জানিছন্তি বৈজ্ঞানিক অনুসারে রাতে মেলাটোনিন হরমোন ক্ষরণ হেউথিবার আমাকে নিদ হুয়ে, যাহা আমাকে শান্তি আরাম প্রদান করে। রাতে নথিলে সকালের মূল্য কেহি কলিপারিবে না। শেষরে শুনন্তু সাল বাদ কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর, গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: बुझल भाल नहीं बुझल अरे दशहरा गले जेन मास्टा आमर मुनसर नाटा इमगो मुई केंती धर्मी आमर बाबुर बुआर नाटा।
1: শ্রোতা বন্ধু আপনার অনুরোধে সম্বলপুরী গীত শুনেছেন শেষে শুণতু গীতাঞ্জলি পৌড়ঙ্ক কণ্ঠে এই গীতটি রচনা করেছেন রমেশ সুনা অনুরোধ করেছেন রোহিণী মেহের প্রীতি মেহের সবিতা মেহের শ্রাবণী মেহের ত্রিবেণী মেহের ও রুদ্রাণী মেহের গ্রাম মহলাকটা উপরপড়ার জেলা বরগড়।

শ্রোতা ভী, 12 বর্ষর সফলতার এই যাত্রার অন্তরীক্ষ ক্ষেত্রে চন্দ্রযান তিনর সফলতা, আত্মনির্ভর ভারত গঠন, G20 এর অধ্যক্ষতা, বন্দে ভারত ট্রেন্র প্রচলন, বিমানবন্দরর বিস্তার, ভিত্তিভূমির বিকাশ বি আজ সবু NDA সরকারঙ্কর শ্রেয়। আগকু বিকশিত ভারতর নূয়া স্বপ্ন নিশ্চয় সত হব।

0: ডক্টর এবং ড্রোন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতা প্রতিপাদন করেছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি কেছেন, ভারত বিশ্বস্তরের এক প্রমুখ স্টার্ট আপ কেন্দ্র ভাবে উভা হয়েছে। এই সফলতা যুববর্গ যোগ সম্ভব হয়ে পড়েছে। ক্রীড়াক্ষেত্রঠার আরম্ভ করে দেশের ভবিষ্যৎ গঠনের যুববর্গ উৎসাহপূর্ণ যোগদানক প্রধানমন্ত্রী উচ্চ প্রশংসা করেছেন। বহু আন্তর্জাতিক প্রতিযোগিতার ভারতের যুব ক্রীড়াবিদ নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন দেশকু গৌরবান্বিত করেছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি হয়েছে ভিত্তিভূমি, নবসৃজন, উদ্যোগ ক্ষেত্র আদি প্রোৎসাহন প্রদান করছে। গত 12 বর্ষ ধরে কেন্দ্রের এনডিএ সরকার যুব নেতৃত্বাধীন বিকাশ উপরে নিরন্তর প্রয়াস জারি রাখছেন বলে প্রধানমন্ত্রী কেছেন। দেশকু বিশ্বর অগ্রণী শক্তি ভাবে প্রতিষ্ঠিত করিবারে যুবপিঢ়ি ভূমিকা নির্ণায়ক হব বলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেছেন। মধ্যপ্রদেশর ভোপালঠারে আজ যুব খেলাড়ি মত বিনিময় করে কেন্দ্রমন্ত্রী কেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা ব্যবস্থার এক নূতন দিগন্ত সৃষ্টি করেছে। পাঠপড়া সহ খেলার ধারণা গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিভা ও কৌশলের বিকাশ উপরে সরকার গুরুত্ব দিয়ে আসুছেন। একাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট এবং আপর আইডি ভি নূতন পদক্ষেপ ছাত্রছাত্রী অনুভব সফলতা ও কৌশলক স্বীকৃতি প্রদান করা সহ শিক্ষা ও কৌশল মধ্যে দৃঢ় সমন্বয় স্থাপন করেছে। 2036 অলিম্পিক প্রস্তুতিঠার আরম্ভ করে বিকশিত ভারত 2047 সংকল্প পূরণ পর্যন্ত যুবশক্তি ভারতের সামর্থ্য ও সম্ভাবনার প্রতীক বলে কেন্দ্রমন্ত্রী শ্রী প্রধান মতব্যক্ত করেছেন। দেশব্যাপী কন্যা সন্তানকু সশক্ত করিবা এবং সামাজিক দৃষ্টিকোণকু পরিবর্তন করিবারে বেটি বচাও বেটি পড়াও অভিযান এক প্রমুখ পরিবর্তনকারী পদক্ষেপ ভাবে উভা হয়েছে। 2015 লিঙ্গগত অসমানতা এবং বৈষম্যকু প্রতিহত করিবার লক্ষ্য নিয়ে এই অভিযান আরম্ভ করা যাইতিলা। কন্যা সন্তানকর সুরক্ষা, শিক্ষা এবং বঞ্চিবার অধিকারকু সুরক্ষা প্রদান করিবারে এই যোজনা বেশ ফলপ্রদ সাব্যস্ত হয়েছে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় কহিছে, গত দশন্ধি মধ্যে লিঙ্গগত অসমানতা বহু পরিমাণে হ্রাস পাইছে। শিক্ষা ক্ষেত্রে কন্যা সন্তানকর অংশগ্রহণ বৃদ্ধি পাইছে। কন্যা সন্তানক এক উত্তম পরিবেশ সৃষ্টি করা, গোষ্ঠীগত সম্পৃক্তি, সচেতনতা এবং কেন্দ্র ও রাজ্যগুলিক মধ্যে সমন্বিত ভাবে কার্য করিবারে এই যোজনা বেশ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়েছে বলে মন্ত্রণালয় কহিছে। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি পুরী গস্তরে যাই নিকটস্থ রেল স্টেশনে চালুথিবা নবীকরণ কার্যর সমীক্ষা করছেন্তি। আসন্তা বর্ষ মার্চ সুদ্ধা স্টেশনের নির্মাণ কার্য শেষ করা রাজ্যপাল বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। রেল স্টেশনে যাত্রী অত্যাধুনিক ব্যবস্থা, রহণীপাই 100টি বিশ্রাম গৃহ নির্মাণ করা সংবাদদাতা জনাইছেন। ওড়িশারে বিজেপি সরকারঙ্কো 2 বর্ষ পূর্তি পালন নিয়ে ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরঠারে এক স্বতন্ত্র কার্যক্রমের আয়োজন করা যাইছে। এথিরে রাষ্ট্রপতি আয়োজন করা যাচ্ছে। এতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগদেবার কার্যসূচী রয়েছে। রাষ্ট্রপতি আসন্তা জুন মাস 20 তারিখে রায়রঙ্গপুরঠারে হওয়াকু থিবা সমারোহে যোগদিয়ে 4টি প্রকল্পর উদ্ঘাটন ও 2টি প্রকল্পর শিলান্যাস করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গস্তকু দৃষ্টি রাখি পুলিশ মহানির্দেশক ওয়াইবি খুরানিয়া সুরক্ষা ব্যবস্থার সমীক্ষা করছেন। পুলিশ পক্ষর আসন্তা 19-20 তারিখে 150 প্লাটুন ফোর্স মুতয়ন হওয়া নিয়ে পূর্বাঞ্চল ডিআইজি কেছেন। গতকালি রাজ্যে বিজেপি সরকার 2 বর্ষ পূরণ করেছে। এই অবসরের বিভিন্ন কার্যক্রমের আয়োজন সহ নূতন যোজনার মধ্যে ঘোষণা করা যাইছে। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা পাইঁ আসন্তাকালি নন্দপড়ার বাবা বম্বরাড় বালুঙ্কেশ্বরঙ্ক পত্রপিণ্ডি কার্যক্রম অনুষ্ঠিত হব। এনি যাত্রা কমিটি পক্ষরু আড়ম্বর সহকারে প্রস্তুতি চালিছি। কন্যা পিতামাতাঙ্ক ঘরে আয়োজন শেষ পর্যায়ে পৌঁছিছি। শীতলষষ্ঠী যাত্রা সম্পর্কে অধিক সূচনা দেউছন্তি আম সম্বলপুর সংবাদদাতা গুণমণি বিশ্বাল।
1: আসন্তকালিঠারু সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা আরম্ভ হেউছি। নন্দপড়ার বম্বরাড় বাবা বালুকেশ্বরঙ্কর পতরপেণ্ডি বা নির্বন্ধ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার থাকবে। 18 তারিখ শুভলগ্নরে বিবাহ কার্য সম্পন্ন হব। পতরপেণ্ডি পরে দেবনিমন্ত্রণ, বরানুগমন ও কন্যা বিদায় পরি কার্যক্রম রয়েছে। সেইপরি 19 তারিখ মধ্যরাত্রর মহাআলতি পরে সম্বলপুরে 16 ঘণ্টা ধরে নগর পরিক্রমা কার্যক্রম প্রতিবর্ষ পরে অনুষ্ঠিত হব। সহরের সমস্ত পড়ার দেবদম্পতি বাহারি নগর পরিক্রমা করে লক্ষ লক্ষ শ্রদ্ধাঙ্কু দর্শন দেবে। তবে শীতলষষ্ঠী পাই প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছিছি। কন্যা পিতামাতা ঘরে মধ্যে কিণা বিকা সরিথিবা বেলে কুণিয়া আসিবা আরম্ভ হলে। নন্দপড়া পরি ঝাড়ুয়াপড়া, মোদিপড়া, বুড়ারজা, বড়বজার, ঠাকুরপড়া প্রমুখ যাত্রা কমিটি মধ্যে প্রস্তুতি সারিলে। এনে শীতলষষ্ঠী যাত্রার মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি সভাপতি সমীর বাবু কহিছন্তি,
2: ଦେଖୁନ୍, ଆମର ପତ୍ରପେଣ୍ଡି ଯାତ୍ରା ଯେନ୍ଟା କହୁଛୁ, ଷଷ୍ଠୀର ଏଟା ହଉଛେ ମାତା ପାର୍ବତୀଙ୍କର ପତ୍ରପେଣ୍ଡି ଯାତ୍ରା। ତାରପରେ ଆମର କାଲି ଗଲା ହଉଥିଲ, ପରଦିନ ହଉଛେ ନୃସିଂହ ନେଉତା। ନୃସିଂହ ନେଉତା ଯାତ୍ରାରେ ନୃସିଂହ ମହାପୁରୁ ବାହାରି କରି ପ୍ରତ୍ୟେକ ଦେବାଦେବୀ ମନ୍ଦିରକେ ଯାଇକିରି ନେଉତା ଦିଆହେସି ଯେ ସମସ୍ତେ ଶିବ ପାର୍ବତୀଙ୍କ ବାହାଘରରେ ଆସ। ସେଇ ହିସାବରେ ନେଉତା ଯାତ୍ରା ସରିଲା ପରେ 19 ତାରିଖ ଅଛେ ଆମର ବାହାଘର। ବାହାଘର ଆଗରୁ ଆମର ଗୋଟେ ସମ୍ବଲପୁର ନନ୍ଦପଡ଼ା ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ଗୋଟେ ଅନନ୍ୟ ପରମ୍ପରା ଅଛେ, ସାକ୍ଷୀ ଗୋପୀନାଥ ଆଗମନ। ଆମର ସାକ୍ଷୀପଡ଼ା ସାକ୍ଷୀ ଗୋପୀନାଥ ମନ୍ଦିରରୁ ମହାପୁରୁ ଆସନ୍, ସେଟା ସାକ୍ଷୀ ଦେବାର ଲାଗି ଶିବ ପାର୍ବତୀଙ୍କର ବାହାଘରରେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଡକାହେସି ସାକ୍ଷୀ କରବାର ଲାଗି। ତାପରେ
0: ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ପ୍ରତିଷ୍ଠାନ ନାମରେ ଥିବା ତ୍ରୁଟି ସଂଶୋଧନ ପାଇଁ ଆସନ୍ତା 1 ମାସ ମଧ୍ୟରେ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ ବୋଲି ରାଜସ୍ୱ ମନ୍ତ୍ରୀ ସୁରେଶ ପୂଜାରୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସମସ୍ତ ପ୍ରତିଷ୍ଠାନର ଶୁଦ୍ଧ ଲେଖନୀ ଏବଂ ଉଚ୍ଚାରଣ ନିଶ୍ଚିତ କରାଯିବ, ନାମକରଣରେ ଥିବା ଅସଙ୍ଗତି ଦୂର କରିବା ସହ ଭାଷା ଓ ଐତିହ୍ୟର ସୁରକ୍ଷା ଉପରେ ବିଶେଷ ଧ୍ୟାନ ଦେବା ପାଇଁ ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୂଜାରୀ ସମସ୍ତଙ୍କୁ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଅଧୀନରେ ଥିବା ପ୍ରତିଷ୍ଠାନଗୁଡ଼ିକର ନାମ ସଂଶୋଧନ ପାଇଁ କେନ୍ଦ୍ରକୁ ଚିଠି ଲେଖାଯିବ ବୋଲି ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ଅନ୍ତର୍ଜାତୀୟ ଯୋଗ ଦିବସ 2026 ଅବସରରେ ଭାରତ ସରକାରଙ୍କ ଆୟୁଷ ମନ୍ତ୍ରଣାଳୟ ପକ୍ଷରୁ ଆୟୋଜିତ ଗିନିଜ୍ ୱାର୍ଲଡ ରେକର୍ଡ ପାଇଁ ଗଣଯୋଗ ଅଭିଯାନ ଆସନ୍ତାକାଲି ସକାଳ 6:15 7:35 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଭାସୀ ମାଧ୍ୟମରେ ଆୟୋଜିତ ହେବ। ଏହି ଅଭିଯାନରେ ସକ୍ରିୟ ଭାବେ ଅଂଶଗ୍ରହଣ କରିବାକୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲିଙ୍ଗ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅଂଶଗ୍ରହଣ ପାଇଁ ଟୋଲ୍ ଫ୍ରି ନମ୍ଘର 1800315708କୁ ଏକ ମିସ୍ଡ କଲ୍ କରି ଆଗ୍ରହୀ ବ୍ୟକ୍ତିମାନେ ନିଜର ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିପାରିବେ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଜନ ଅଭିଯୋଗ ଶୁଣାଣି ଆସନ୍ତା ସୋମବାର ଦିନ ବନ୍ଦ ରହିବ। ରଜ ସଂକ୍ରାନ୍ତି ପାଇଁ ସରକାରୀ ଛୁଟି ଦିନକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏହି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅଭିଯୋଗ ଶୁଣାଣିର ତାରିଖ ସାଧାରଣ ପ୍ରଶାସନ ଓ ସାଧାରଣ ଅଭିଯୋଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯିବ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ରାଜ୍ୟରେ ବିଜେପି ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନାର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି। ଏହି ଆଧାରରେ ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲାରେ ମୋଟ 3,05,542 ଜଣ ହିତାଧିକାରୀ ଉପକୃତ ହେବେ। ଗଜପତି ଜିଲ୍ଲା କାଶୀନଗର ବ୍ଲକ କାର୍ଯ୍ୟାଳୟ ସଭାଗୃହରେ ଯୁକ୍ତଧାରା ପୋର୍ଟାଲ ସମ୍ପର୍କିତ ଅନୁଧ୍ୟାନ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। କାଶୀନଗର ବ୍ଲକ ଉନ୍ନୟନ ଅଧିକାରୀ ଡମ୍ବରୁଧର ମଲ୍ଲିକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅଧ୍ୟକ୍ଷତା କରି ପୋର୍ଟାଲର ବ୍ୟବହାର ଓ ଏହାର ବିଭିନ୍ନ ଦିଗ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସମବାୟ ବୟନ ଓ ହସ୍ତଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ ପ୍ରଦୀପ ବଳସାମନ୍ତରାୟ ଯୋଗଦେଇ ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଲୋକାଭିମୁଖୀ ଯୋଜନାର କାର୍ଯ୍ୟକାରିତା ଓ ସଫଳତା ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ଖରିଆର ରୋଡ୍ସ୍ଥିତ ଆଦିବାସୀପଡ଼ାଠାରେ 500 କ୍ଷମତା ବିଶିଷ୍ଟ ବହୁମୁଖୀ ହଲ୍କୁ କଳାହାଣ୍ଡି ସାଂସଦ ମାଳବିକା ଦେବୀ ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍ତି। ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ସାମାଜିକ ସାଂସ୍କୃତିକ ଓ ସମୁଦାୟ ଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକଳାପ ସହିତ ବିଭିନ୍ନ ସଭାସମିତି ବୈଠକ ଆଦି ପାଇଁ ଏହା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସାବ୍ୟସ୍ତ ହେବ ବୋଲି ଶ୍ରୀମତୀ ମାଳବିକା ଦେବୀ କହିଛନ୍ତି। ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାର 7 ପଞ୍ଚାୟତ ସମିତି କାର୍ଯ୍ୟାଳୟରେ ଭୋଟର ତାଲିକାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ସମ୍ପର୍କିତ ପ୍ରଶିକ୍ଷଣ ଶିବିର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପାଣିପାଗ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ରାଜ୍ୟର ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ ପ୍ରବେଶ କରିବା ପରେ ବର୍ତ୍ତମାନ ଉତ୍ତର ଭାଗକୁ ଅଗ୍ରସର ହେଉଛି। ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁସାରେ ମୌସୁମୀ ପ୍ରଭାବରେ ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ଥିବା ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ପାଗ ଅନୁକୂଳ ଥିବାରୁ ଆଗାମୀ 2-3 ଦିନ ମଧ୍ୟରେ ମୌସୁମୀ ବାୟୁ ରାଜ୍ୟର ଅଧିକାଂଶ ସ୍ଥାନକୁ ଅଗ୍ରସର ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସମ୍ବାଦ ଶେଷ ପୂର୍ବରୁ ପୁଣି ଥରେ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ। କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରୁ ଆରମ୍ଭ କରି ଦେଶର ଭବିଷ୍ୟତ ଗଠନରେ ଯୁବବର୍ଗଙ୍କ ଉତ୍ସାହପୂର୍ଣ୍ଣ ଯୋଗଦାନକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ପ୍ରଶଂସା। ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020 ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ନୂତନ ଦିଗନ୍ତ ସୃଷ୍ଟି କରିଛି କହିଲେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ। ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ଅନୁଷ୍ଠିତ ହେବ ପତରପେଣ୍ଡି। ଏବଂ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆଗାମୀ 2-3 ଦିନ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର ଅଧିକାଂଶ ସ୍ଥାନକୁ ଅଗ୍ରସର ହେବା ନେଇ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ରର ଆକଳନ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏତିକି। ପରବର୍ତ୍ତୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ସନ୍ଧ୍ୟା 6:45।